বৈশাখু দৃষ্টার কান্দ তাই সরমীয় আমার মিয় দো বৈশাখু দৃষ্টার কান্দ।